কৃতিবন তাহেনা ঠাকুর বাপুরাং কোয়া নোয়া হাচে দিশে কাতে ঠাকুরে রেবেন গাহির উইহের কাতে মেন লিটে আজম কাতে আমতেন ভাবনাতেন ভেন ভেনাও চাবায়েন লিটে অর্গকুন ভাবনা ভারুত জিডিবে বিলজুদা কো মুরুমেঙ্গা গজ তায়ম সাহার বেড়ারে জানামায় উইহরতে সিতে নালা সেল গড়িয়ারে মিটটাং লেটকায় রাজজংরেনা কথা উইহরমে বিলজু হারাম তাকিন আগুলে দেয়াকিন উনি লেটকা মুরুমেঙ্গা জেল গেগে ঠাঁও সাহার বেড়ারে দুড়ুবলে দেখিন বুনুম চেতান ধীরে চৌরে উন্দে ফিরচু তিকিন চিন মেন সদরলা যাহা তিসো বন অজুতিয় লেনখান নুই গে খেরওয়াল জাতি দই সরেস সারি গায় আদো বিলম গে বানুয়া মার্সি সিনচা দই রাকাবাই ডিগি বিগি সেটের ওখানা অনাথ সাগুন সনদ বৈশে কুরামি ধুম দাড়ি চাল কাটে ঠাকুর কুলি কয় দেবাল কো চাউরিয়া মেলারে খেরওয়াল কো বাঞ্চা কো লাগিতে হসর তাতে জারগো না ওকা পনত রে ওকা খেরওয়াল বাকল রে দেব দেবালু কোয়া লীলে খেলা ঠাওমা উড়িষ্যা পনত গে ও ফেলো আই ঠাকুর ও অনেগে সাই কো এম কেদা সানাম দেব দেবালু কোগে উড়িষ্যা পনত রায়রংপুর জেলার না ভঁজ দিশম ডাহার ডিয়াত গোঠা কুলি দানা কাটে কোজলা সরবপুর রেন দেব দেবালু কো হরিয়ের দাড়িতে মজগে খলন আর চেলপেন গুরু কোতে দুলড় গেছে বেন যাহারে জিয়ার ঝারনা সিঙে সিং চিঙে জিদ মুলুই লাঙ্গা কাটে তোয়ালে কান্দা এসে তেন ধরক সেবকান সলমার নন্দলাল মেনা কিনা নেহর জোহার ভেদরে দেব দেবাল গোপ গোটা খেদা ঠাকুরে ও ফেলো আয় মহতা নোনা মুরমু মাকুল রে গে আরে সাই মরে সাল রে না মেরে না মরে মহা বৈশে কুন মিরে ঠাকুরে ও ফেলে না এটা হার ডিয়া তুর না মুরমু বাকুল রে বীর বুরু করে না দাঁড়ি শেখা মুলু ইল্লাঙ্গা কাতে হিসির হইতে লেবের কো ধরেন দাঁড়ি ঢের করে না সন্ধ্যার বা সহ গোটা আত্মাও আদমা দাবেন চেড়ে কো চেরো বেরো দাঁড়ি ঢের করে কো চেরে ইচ্ছে ফেরেছেন দাঁড়েন জিলি কহ গাতি গাতি কো পায়রা রসকেন নই গাঢা ধরিয়া দাহ দুলড় গে লেগেম লেগেম লিজিয়েন নই ফই হিসির হয় নয় সাগুন ডগর সানাম খেরোয়াল বাকুলতে গেমের গেমেরতে ইদিলাঙ্গা চাবায়েন সিরমা চিতান কোন ইপি লেঙ্গেল কো রাহালালি মিল জাত গো সাহাকাতে কয় রে কো লাভা দিয়েন সাড়ি না কাঁসা কোটো তাল সাড়ি না সাগ সাড়ি না এভেন সাকুয়া সানাম খেরোয়াল বাকুল রস্ক দে তাল তালাওয়ায় ওয়া ওয়া ও ও ও ও অল রাতে আন্দোলে না ডাহারডি ধারতি আয়ো দুলড় কাতে আঞ্জলে ধারাময়ায় আতাং কাতে বাহাবারাক ভারতি ঠাকুরজি মানমি হরম নুতুমিয়া কচুনু বাই বোধ আই গল তাওয়াতে রাগাই দিনম গে কুনু কুনু রাগাই সারা ঘাড়ি গে লাজমা বিগে জারাম আয় তোয়াতে চিরে চিকেই না চুনু তা বন্ধ রাগের দই ফাঁদা আতে সরব পুরিক্ষণ গুল্ল সেটের নুতুম ছটিয়ের দিশে দো ওনা তায়ম গে নুতুম হয়েন রঘুনাথ মুরমু ঠাকুর দো সেতারিণী সিন চান্দ বই বইতেই পাঠে কেটে জোয়ায় নিহুর নুতের ধার্তি করাম কন কুটবুট সাহা সিন চান্দ আদো বানু আজিরেও কামিরে গে তাহেনায় ধুরেও সাগুন মাসাল তারাস থেকে ধারতি আদাপুরেও হাপে কথাতে বাংমা সালমাঝি ইড়ি যেতাম তাইয়া গণমান জীবী ওরাতে কামি হয়েও কাল লগন গে বাঙ্গানো বিলম গে তেয়ার কেদায় বাগেশের মারে গে অল চিকিয়া ঘর গে তেয়ার কেদায় আদিবাসী সাঁওতাতে যে লাচার সেমলেট গে সন্ধ্যার বাহাস হলেকা চিকি বাহাস দ গুল্ল সেটের না গোটা খের ওয়াল বা খোল গে আমা ওড়া লাগি আমা দুয়ার লাগি অকয় হবাই নেলা আম গে নেলমে জানামায় ওই রেঙে দেহ উনি গে হারায় জানাম রড় তো নিধন দেহ ওনা থেকে মারাগা নিউতদরে তাহাম তুকু যোগান বই বই তো নিপু যোগান সাঁওতা থেকে লাচার সেদ্ধ কো তায়া মাথান সানাম খেরোয়াল কোকে চেঙ্গাও সারিয়েন আমা মোচা কো নোয়া ভঙ্গা আড়াং জিহিলো গে খেরোয়াল কো দিশে কাতে বুডুয়েন আম তো মিট গাড়িও বাম তাহেলে না তি গাবান কেদাম গায়ান বিদু চাদান তারে গে ধন সিধু কানু খেরোয়াল বি অল কেদাম অল চেমেট অল ফুরুম এলখাপত লাকচার সেরেন পার্সি পোহা পার্সি তোর পার্সি দারে পার্সি গাজার হিতল বাখায়ের বাহাসেরে ওরা থেকে সে আমদ ফাউন্ডার অফ সান্তালি ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড ইনভেন্টার অফ অল চিকি স্ক্রিপ্ট নৌকা নানা হুনের মন্তে সাজাও মেডাম মজকে ঝাঁক ঝাঁক চেটকি মন মুহূর্তে আমদ চুরুবুরু মানবী চিনতে আমদ বোঙাবুরু সাঙ্গার নিদাম গোটা যাহারেগে যাওয়ার লাগো ফেরওয়াল কো গারুম গারুম অন্তর বাহামালা আমা হটরে আরাও কাতে জি লোটা দাঁতে আমা বাহাবারাক জাঙ্গা আরুপ কাতে তাড়খা তাড়খি চাবালে না গো খেরোয়াল কো তেবা লাগি আমা সাগুন উপরুম আখিল দিনা আনারতে আপিয়া জেদ ধরম চেতান পুতি উবাংতে মিথ্যক সান্তার কো রিকলে দা দিকু বাংখান কেরেস্তান আমা সাগুন পার্সি তারাস্তে উদুয়াট কো আম সারিকে খেরোয়াল সামতা তিন মজান তিন ঠানমান তেহ গুরুগমকে নিদ বানু মেহরো আমালে তালারে মেনখান আমা মুঠন নিথ ঝালকা কানা অল চিকি আকরে কুনবি চাঁদরে সিন চাঁদরে দাগ তালা পয়রানি বাহারে বীর বুড়ো দাঁড়িয়ে নানি গে নই গাটা অগম ধরে আধারে আমা আড়াং তার কানা
বীর।

প্রচার করলো সাঁওতালি আখড়া কার্যক্রম আকাশবাণী বারিপদা। এথর আসন্তু শুনিবা এক সুগম সঙ্গীত, গাইছেন কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, গীত রচনা নির্মল নায়ক।

পে, এয়ারটেল মনি, আক্সিস পে কিংবা মোবাইল ব্যাঙ্কিং প্রভৃতি ডিজিটাল মাধ্যম দ্বারা পৈঠ করন্তু এবং 3% রিহাতি পাঁন্তু। আবশ্যক সময়সীমা মধ্যে এই দেয় পৈঠ কলে আপন 2% অতিরিক্ত রিহাতি মধ্য পাইপারিবে। আপনার পাই আপনার সহিত সর্বদা টিপিএনওডিএল।

0: সংস্কৃতি।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি নীনা সাহু। মুখ্য সংবাদ, নিবেশক সম্মেলনীরে যোগ দেবা পাই নূয়াদিল্লী গস্তরে মুখ্যমন্ত্রী কহিলে ওড়িশা দেশর প্রমুখ নিবেশ গন্তব্যস্থল ভাবে উভা হয়েছে। ভুবনেশ্বরঠারে পাঠ্যপুস্তক ত্রুটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। পিএম সূর্যঘর মাগণা বিজুলি যোজনা অধীনরে 50 লক্ষের ঊর্ধ্ব পরিবার লাভান্বিত এবং মৌসুমী বায়ু প্রভাবরে রাজ্যরে আসন্তা 24 ঘন্টা মধ্যে

0: শ্রোতা বন্ধু, আজির বাস্তববাদী ও প্রতিযোগিতামূলক বিশ্বরে কোণী দেশের শক্তি তার অর্থনৈতিক স্বাবলম্বনশীলতা উপরে নির্ভর করে। ভারত পরি এক বিশাল ও সম্ভাবনাময় দেশ পাই স্বদেশী কেবল এক শব্দ নুহে, বরং ইহা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রগতির মূলমন্ত্র। গান্ধীজিঙ্ক স্বদেশী আন্দোলনরু আরম্ভ হইতিবা এই বিচারধারা আজির আধুনিক যুগরে আত্মনির্ভর ভারত ও ভোকাল ফর লোকাল রূপরে বিকাশর নূয়া ধারা সৃষ্টি করেছি। সাম্প্রতিক স্থিতিরে স্বদেশী দ্রব্য প্রসারর আবশ্যকতা রয়েছে। যেতবে আমি স্বদেশী কিংবা নিজ অঞ্চলের তৈরি হেউথিবা জিনিস কিণু, সেতবে সেই অর্থ দেশ ভিতরে হি রহে। এহাদ্বারা দেশর কুটির, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগ শক্তিশালী হুঁতি, দেশর উৎপাদন বৃদ্ধি পাইলে নূয়া নূয়া শিল্প ও কারখানা গড়ি উঠে, যাহাদ্বারা স্থানীয় যুবপিঢ়ীঙ্ক পাইঁ ব্যাপক নিযুক্তি সৃষ্টি হইথায়। আমি আমার পারম্পরিক কলা ও কারিগরির সুরক্ষা করিবা, স্বদেশী দ্রব্যর ব্যবহার বৃদ্ধি পাইলে আমার এই অমূল্য পারম্পরিক কলাকার ও কারিগর মানে আর্থিক সুরক্ষা পাইপারিবে। সবুঠু বড় কথা হেউছি, আমদানি উপরে নির্ভরশীলতা কমিলে দেশের গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হুয়ে, যাহা দেশের ভিত্তিভূমি ও গবেষণা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে পারিব। আজির স্বদেশী কেবল হাতবুণা বস্ত্র কিংবা পারম্পরিক সামগ্রী মধ্যে সীমিত নুহে। আজির ভারত স্বদেশী উদ্যোগ প্রযুক্তিবিদ্যা, মহাকাশ বিজ্ঞান, ঔষধ তৈরি, ডিজিটাল পেমেন্ট এবং ইলেকট্রোনিক্স ক্ষেত্রে বিশ্বস্তরীয় গুণবত্তা প্রদর্শন করুছি। তবে আমমানকর কর্তব্য হেউছি স্বদেশী দ্রব্যর প্রসার করিবা, আউ দেশর বিকাশরে ভাগিদারী হেবা। এই অবসরের আজির হিছি আলোচনা বিকাশর নূতন ধারা, স্বদেশী দ্রব্যর প্রসার। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা শ্রুতকৃতি ত্রিপাঠী।
1: আজির আলোচনার বিষয় হচ্ছে বিকাশর নূতন ধারা, স্বদেশী দ্রব্যর প্রসার। কোনসি জাতির বিকাশকু কেবল শিল্পায়ন কিংবা শহরীকরণ দ্বারা বিচার করা যাই পারে নাহিঁ। প্রকৃত বিকাশ সেতবে সম্ভব হুয়ে যেতবে দেশ নিজের পরম্পরা, কৌশল ও স্থানীয় উৎপাদকু সুরক্ষা দেই অর্থনৈতিক শক্তিরে পরিণত করে। তবে এই অর্থনৈতিক শক্তি প্রযুক্তির বিকাশ, আধুনিক জীবনশৈলীর অবলম্বন, বড় বড় অট্টালিকা, রাজপথ কিংবা কারখানা নির্মাণরে সীমিত ন রহি নিজ দেশের উৎপাদিত দ্রব্যকু অধিকরু অধিক ব্যবহার করিবারে নিহিত রয়েছে। স্বদেশী দ্রব্যর ব্যবহার গোটিয়ে সাধারণ বিষয় নুহে। এহা দেশের অর্থনীতি, স্বাভিমান এবং আত্মনির্ভরতাকু সুদৃঢ় করিবার এক সামাজিক দায়িত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলন এক ঐতিহাসিক অধ্যায় থিলা। বিদেশী বস্তুকু বর্জন করি স্বদেশী সামগ্রী ব্যবহার করিবার আহ্বান কেবল রাজনৈতিক প্রতিবাদ নথিলা, এহা থিলা আর্থিক স্বাধীনতার সংকল্প। আজি মধ্যে সেই চিন্তাধারা সমান ভাবে প্রাসঙ্গিক। বিশ্ববজারের প্রতিযোগিতা মধ্যে যদি আমি নিজ দেশের উৎপাদকঙ্কু প্রাধান্য দেবা, তবে আমার অর্থনীতি অধিক শক্তিশালী হয়ে পারিব। আজি ভারতের অনেক ক্ষুদ্র, কুটির ও মধ্যম শিল্প উৎকৃষ্ট মানের সামগ্রী উৎপাদন করুছন্তি। হস্ততন্ত্র, বস্ত্র, হস্তশিল্প, মাটির সামগ্রী, জৈবিক খাদ্য, আয়ুর্বেদিক উৎপাদ এবং বিভিন্ন ঘরোই উপকরণ আজি গুণবত্তা ও বিশ্বাসের প্রতীক পাল্টিছি। আমি যেতবে এইভাবে সামগ্রী কিণু, সেতবে কেবল কিছু দ্রব্য কিণু না, বরং জনে কারিগরঙ্ক পরিবারকু সহায়তা করু, জনে কৃষকঙ্ক পরিশ্রমকু সম্মান দেউ এবং তা সহ দেশের অর্থনীতিকু সুদৃঢ় করু। ওড়িশার কথা যদি কহিবা, সম্বলপুরী হস্ততন্ত্র, পিপিলির চান্দুয়া, কটকর রূপা তারকসি, ঢেঙ্কানাল ও

0: ছাত্রী চয়ন করা যাইছে। মনোনীত ছাত্রছাত্রী মধ্যে কলার সর্বাধিক 14,180 জন নাম লেখাইবা বেড়ে বিজ্ঞানের 7,226 জন, বাণিজ্যের 2,601 জন, ধন্দামূলক শিক্ষার 1,068 জন এবং সংস্কৃতের 257 জন ছাত্রছাত্রী রয়েছে। রাজ্যের বন্যা ক্ষয়ক্ষতি সম্পর্কিত বিভিন্ন বিভাগের চূড়ান্ত রিপোর্ট আসন্তাকাল সুদ্ধা আসবা নিয়ে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী সূচনা দিয়েছেন। প্রারম্ভিক ভাবে 22টি জেলা 110 কোটি টাকা বন্যা সহায়তা বাবদে সরকার প্রদান করেছেন। চলিত বন্যার রাজ্যের বালেশ্বর, ভদ্রক, যাজপুর জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্ত্রী শ্রী পূজারী কহিছেন। বালেশ্বরক 22 কোটি 3 লক্ষ, যাজপুরক 20 কোটি 20 লক্ষ এবং ভদ্রকক 20 কোটি 12 লক্ষ টাকা সহায়তা প্রদান করা যাইছে। যাজপুর জিলাপাঙ্ক সম্মিলনী কক্ষে বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালি যোগদে সরকারী স্বাস্থ্যকেন্দ্রগুড়ি উপলব্ধ হওয়া বিভিন্ন সুবিধা ও সহযোগ সম্পর্কে অবগত হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য নির্দেশক প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যা পরবর্তী স্বাস্থ্যস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে বলে শ্রী মহালিঙ্গ কহিছন্তি। প্রভাবিত অঞ্চলগুড়িকরে নলকূপগুড়িকু ব্লিচিং পাউডার পকাই বিশোধন করাযিবা সহিত জনসাধারণকু হ্যালোজিন ট্যাবলেট বণ্টন করা যাইছে। এথিসহিত মন্ত্রী শ্রী মহালিঙ্গ জেলা মুখ্য চিকিৎসালয় গস্ত করে চিকিৎসাধীন রোগীঙ্কু স্বাস্থ্যাবস্থা পচারি বুঝিথিলে। ভুবনেশ্বরঠারে রাজ্য মহিলা ও শিশু বিকাশ বিভাগ পক্ষর রাজ্যস্তরীয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হয়েছে। কার্যক্রমে বিভাগের শাসন সচিব ডক্টর মৃণালিনী দশওয়াল যোগদে স্তন্যপানীয় গুরুত্ব উপরে আলোকপাত করে কহিছন্তি, মা ক্ষীর শিশুপাই প্রথম টিকা এবং সর্বোত্তম পুষ্টিকর আহার, জন্মর 1 ঘন্টা মধ্যে স্তন্যপান করাইবা অত্যন্ত জরুরি, শিশুর শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশ পাই 2 বর্ষ পর্যন্ত স্তন্যপান সহ অন্যান্য পোষক আহার দেবা আবশ্যক, শিশুর সুস্থ বৃদ্ধি ও সর্বাঙ্গীন বিকাশে পিতামাতা ও পরিবার সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সে কহিলে। আগামী দিনের শিশু পোষণ মাপ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রণালী কার্য করা যাবে। সূচনাযোগ্য, অগস্ট মাস পহিলারু আসন্তাকালি পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা যাচ্ছে। নবরঙ্গপুর জেলা স্বাস্থ্য সমিতি পক্ষর জেলা মুখ্য চিকিৎসালয় পরিসরের বিশ্ব স্তন্যপান সপ্তাহ 2026 উপলক্ষে এক জেলাস্তরীয় সচেতনতা কার্যক্রম ও আলোচনাচক্র আয়োজিত হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, সুপোষণ, নবজাত শিশু উন্নত বিকাশ এবং স্তন্যপানর গুরুত্ব সম্পর্কে কার্যক্রমে আলোচনা হয়েছিল। নয়াগড় জেলা কণ্টিলোঠারে মহানদী তটবর্তী মালবন্ধর সুরক্ষা ও বন্যা পরিচালনা নিয়ে খণ্ডপড়া বিধায়ক দুষ্মন্ত কুমার স্বাইঙ্ নেতৃত্বে জলসম্পদ বিভাগের অধিকারী বন্ধ পরিদর্শন করা সহ স্থিতির সমীক্ষা করেছেন। বন্ধর বর্তমান স্থিতি, দুর্বল স্থান, নদীর জলপ্রবাহ ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্যাপক অনুধ্যান করা। দেবগড় অতিরিক্ত জেলাপাঙ্ক সম্মিলনী কক্ষে পোষ আইন সম্পর্কিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলাপাল রেবেকা বেলম কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে যোগদে কর্মক্ষেত্রে মহিলা প্রতি যৌন নির্যাতনা প্রতিরোধর বিভিন্ন উপায়গুড়ি সম্পর্কে আলোচনা করে। নবরঙ্গপুর জেলা দক্ষতা বিকাশ কেন্দ্র জবাগুড়াঠারে জেলাস্তরীয় প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত হয়েছে। জেলাপাল ডক্টর মহেশ্বর স্বাইঁ এতে যোগদে বাল্য বিবাহ নিরোধ আইন 2006 এবং গ্রাম পঞ্চায়েত বিকাশ যোজনার সমন্বয় সম্পর্কে আলোচনা করেছন্তি। মালকানগিরি জেলাকু সূচনা ও লোকসম্পর্ক বিভাগের দক্ষিণাঞ্চল উপনির্দেশক বসন্ত প্রধান গস্ত করে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমীক্ষা করেছন্তি। সরকারঙ্ক বিভিন্ন জনকল্যাণকারী যোজনা তৃণমূল স্তরের সঠিক রূপে কার্যান্বয়ন উপরে শ্রী প্রধান গুরুত্বারোপ করেছন্তি। পানিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা সপ্তাহে পর্যন্ত বর্ষা লাগি রহিব। আসন্তা 24 ঘন্টা মধ্যে প্রবলর অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে ময়ূরভঞ্জ জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। এথিসহিত বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলাকে পানিপাগ কেন্দ্র পক্ষ সতর্ক সূচনা জারি করা যাইছে। সংবাদ শেষ হওয়া পূর্বর মুখ্য সংবাদ পুনি থারে। দেশের স্বচ্ছ শক্তি ক্ষেত্রক সুদৃঢ় করা লক্ষ্যে গোবর্ধন যোজনাকে কেন্দ্র ক্যাবিনেটর অনুমোদন। নয়াদিল্লিতে আসন্তাকাল দ্বাদশ হস্ততন্ত পুরস্কার প্রদান করবে রাষ্ট্রপতি। রাজপথ পার্শ্বে সর্বনিম্ন সুবিধা প্রদান সড়ক পার্শ্ব সুবিধা কেন্দ্র প্রতিষ্ঠা করবে সরকার। প্রকাশ পাইলে যুক্ত 2 প্রথম পর্যায়ে নামলেখা স্পট মেধা তালিকা এবং মৌসুমী প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের প্রবল বর্ষা সম্ভাবনা। আঞ্চলিক সংবাদ আজ এতকি, নমস্কার।
1: আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রর।

0: আমি কহুলু এমন্ত লগা বর্ষা হেলা বনিয়া আসিলা বিলের পানি মারিলা রোগ পোক ভয় অছি
1: রোগ পোক হলে বিশেষজ্ঞ পরামর্শ করিবা ঔষধ দবা পোক মরিবে আমি পুনি ফসল গন্ডা পাইবা আর কোন
0: এমিটি কিন্তু পাঠটা হচ্ছে এমন হলে বুঝবা দরকার যে আমি যদি জৈবিক খত সার প্রয়োগ করুচি তাহলে আম ফসল ভালো রহুচি
1: বিল খন্ড কে বি ভালো রহুচি
0: পরিবেশ ঠিক ঠাক রহুচি
1: যৌ ফসল গন্ডা কা হবো আম দেহ পাই বি ভালো
0: ভালো তুমি এমিটি গপুট হলে গপুট হব কিছু আলোচনা অছি না নাই আলোচনা মানে আমার যে স্থান বাণী কার্যক্রম চাষী ভাই মানে যেমন উপকৃত হেলা ভাগ গোটা বড়িয়া বিষয় দেখা আলোচনা আরম্ভ কর
2: আম গণের উপস্থিত অনেক কটক কেন্দ্রীয় ধান গবেষণা অনুষ্ঠান বিভাগ মুখ্য ফসল সুরক্ষা ডক্টর শ্যামরঞ্জন দাস মহাপাত্র আপনার স্বাগত করছু আমার কার্যক্রমকে নমস্কার
3: নমস্কার
2: স্যার আজ আমি যে বিষয় রাখিছে ধান ফসলের রোগ পোক পরিচালনা এ বিষয়ে তো কথা হবা তা পূর্ব টিকে আমি জানিবা চাইবু ধানের কেউ কেউ রোগ পোক মানে সবুঠার অধিক ক্ষতি করে থাকে
3: আমার যে ধান এই ধান ফসলের যদি আমি দেখিবু তাহলে প্রায় 800 প্রকার পোক লাগন্তি এবং বিভিন্ন রকম রোগ মধ্যে লাগন্তি কিন্তু যদি মুখ্য পোক আর মুখ্য রোগ যদি আমি দেখিবু সেথিরে কাণ্ডবিন্ধা পোক পত্রমোড়া পোক কাহাড়িয়া পোক মাটিয়া গুন্ডি পোক যেটা কি বাদামি গুন্ডি পোক কইথাউ বহুত জায়গায় মধ্যে তাকে চকড়া পোক মধ্যে কইথান্তি তারপরে ধলা পিঠিয়া গুন্ডি পোক সবুজ পত্রডিয়া পোক বিরিহা পোক নলি পোক পত্রকটা পোক গন্ধি পোক লেড়া পোক ইয়ে সব হচ্ছে মুখ্য পোক যেগুড়ি কি ধানকে নষ্ট করে থাকে তাছাড়া যদি আমি রোগ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু।
1: নমস্কার শ্রোতা বন্ধু,
0: অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠিপত্রর উত্তরকু নিয়ে কার্যক্রম সমীপেছু। উপস্থাপনার মু বীণা পাণি সিং এবং মো সহিত অছন্তি নিবেদিতা বারিক।
1: তেবে শ্রোতা বন্ধু, মোর মধ্যে আপনার বহুত বহুত শুভেচ্ছা এবং অভিনন্দন,
0: আউ বহুত বহুত স্বাগত মধ্যে আমার এই সমীপেশুর আসরকু। নিবেদিতা, তমুক দেখিলে মনে হচ্ছে সত্যি যেমিতি অন্ধার ঘেরা বলয় ভিতরে তুমি কোন সব খুঁজি বুলুছ, আরম্ভর শেষ পুনি শেষর আরম্ভ এমিতিকা ভাবনার বিভোরপণরে কোন সব খুঁজি চালিছ হু?
2: হ্যাঁ অপা, ভাবুছি ভাবুছি অপা, মু তো নিঃশব্দরে কেবে মৌড়ি যায়নি কি কোলাহলরে কেবে তরলি যায়নি।
0: হ্যাঁ নিবেদিতা, মু বি জানিছে বিপর্যয়ের তুমি কেবে হারি যাওনি কি তমাম দুঃখরে কেবে

0: লক্ষ্য করিবে শ্রোতা মন্ডলী।
1: আচ্ছা আচ্ছা,
0: দৈত্য প্রচুর তপস্যা করি
1: করি
0: তার তপস্যা বলরে ব্রহ্মাঙ্কু সন্তুষ্ট করি দেলে।
1: আচ্ছা,
0: এবং তার তপস্যারে প্রীত হই পিতামহ ব্রহ্মা সেই দৈত্য নিকটরে উপবিষ্ট হুয়ন্তে।
1: আচ্ছা,
0: তাঙ্কু পদ্মনাভ দেখিলা মাত্রে সাষ্টাঙ্গ প্রণিপাত হেলা।
1: এমিতি
0: আজ্ঞা, সাষ্টাঙ্গ প্রণিপাত কাহে কোহা যায়? জীব গোস্বামী প্রমাণ কলে বলে দর্ভ।

0: লক্ষ্য করিবে শ্রোতা মন্ডলী, আজ্ঞা বজ্র নাভ কহিলা, হে বেদপতি কমলাসন, মতে এই বর দিয়ন্তু যে দেবতা মানক হস্তরে মু মরিবি
1: নাহি।
0: তথাস্তু চারি ব্রহ্মা অন্তরীক্ষে গলে,
1: অন্তরীক্ষে গলে
0: আনন্দ মনরে তত্য রাজ্যকু
1: ফেরিলে হো সুমনা।
0: আজ্ঞা দৈত্যবজ্র নাভ নিজ রাজ্য বজ্রপুরে পৌঁছি রাজ্যর ভালমন্দ খবর বুঝিবা পাই মন্ত্রীঙ্কু ডকাইলে। কাহিঁকি না সে তো অনেক দিন হলা রাজ্যরে নথিলে, রাজ্যর হানি লাভ ভালমন্দ তো মন্ত্রীঙ্কু উপরে ন্যস্ত করে যাইথিলে, তেণু রাজ্যর খবর বুঝিবা পাই মন্ত্রীঙ্কু যেতবেলে ডকাইছন্তি, মন্ত্রী সেই সময়রে রজাঙ্ক নিকটরে উপস্থিত হই দুই হস্তকু জড়ি কইলে, মণিমা আপনক অনুপস্থিতর সুযোগ নেই দেবরাজ ইন্দ্র আম রাজ্যরে প্রবেশ করি বহু অত্যাচার করিছন্তি, বহু লুণ্ঠন করিছন্তি, যাহা ফলরে কি অনেক প্রজা রাজ্য ছাড়ি চালি গলে। এ কথা যেতবেলে শুনিছি, আজ্ঞা এই সেই ক্রুরকর্মা ইন্দ্রঙ্কর।

0: রক্ষাকারি বা শ্রোত মন্ডলী
1: আচ্ছা আচ্ছা
0: আজ্ঞা কবি সম্রাট উপেন্দ্র বন্ধু প্রমাণ কলে যে রসযুক্ত বসন্ত সময় অতি শীঘ্র এ ধরা পৃষ্ঠ কু আসি যাবার
1: আচ্ছা
0: পৃথিবী উপরিস্থ বৃক্ষলতা আদি মানে বর্ণরে পোহলা সহিত সমান হেবা কু ভাবি উত্তম পত্র মানক দ্বারা রক্তবর্ণ ধারণ করিবা কু লাগিলে ও পুষ্প সবু ঘঞ্চা ঘঞ্চ ভাবরে প্রস্ফুটিত হেবা কু লাগিলে আচ্ছা সেটি হেলা কোন উপেন্দ্র ভঞ্জ কহন্তি যে যুবতী মানে পুষ্পবতী হই যে ভলি যুবক মানকু প্রেমরস প্রদান করন্তি সেই ভলি আজ্ঞা বসন্ত সময় আসিবারু বৃক্ষলতা মানে কুসুমবতী হই ভমর মানকু পুষ্পরস প্রদান করিবাকু লাগিলে এই সময় আজ্ঞা হইছি কোন
1: কোন হলা
0: প্রভাবতী তার সখী মানক নেই প্রভাবতী কি জানিছ সাঙ্গ বদ্রনা আবর কন্যা প্রভাবতী তার সখী মানক সঙ্গন নেই বসন্তে ভ্রমণ পথ্যং বসন্ত সময়রে মৃগয়া করিবা উদ্দেশ্যে যাই সে ঘোর অরণ্য মধ্যে পৌঁছি গলা যেতুলে আজ্ঞা প্রভাবতী অরণ্য মধ্যে ভ্রমণ করুছি সে অরণ্যর শোভাটি কিমিত হইছি কবি সম্রাট উপেন্দ্র বন্ধু গোটে পদ বৈদেশ বিলাসের প্রমাণ কলে বৃহৎ ভানু।

অরণ্য মধ্যে ভ্রমণ করুথিলা বেলে হঠাৎ এক মহাবল ব্যাঘ্র কবলরে পড়ি প্রভাবতীর সখী মানে কে কে ওয়াড়ে চালি গলেন। তেণু সেই ব্যাঘ্র কবলরে পড়ি প্রভাবতী একাকি অরণ্য মধ্যে রক্ষা কর বলি ডাক দেলা। কৃষ্ণঙ্কর পুয়ে যে প্রদ্যুম্ন মৃগয়া করিবা উদ্দেশ্যে সে অরণ্যকু আসিছিলাম। তা কর্ণরে যেতবেলে রক্ষা কর ধ্বনি বাজি যাইছি, তেণু প্রদ্যুম্নঙ্কর সন্দেহ হলাম, ইয়ে তো ঘোর অরণ্য, ইয়ে অরণ্য ভিতরে যুবতীটাকে আসিলা কেউঠু? তেণু তপস্বিনীর গোটে পদ গঙ্গাধর মেহর প্রমাণ কলে, আজি ধরি মন তাঙ্কু চিহ্নিলা।

0: যা হেউ প্রভাবতী কহিলেন প্রভু যে আপনার মতো বঞ্চাই আপনার উপহার দেবি আজ্ঞা সেইটি প্রদ্যুম্ন কহিলেন কহিলেন প্রভাবতী তুমি কোন উপহার দেব
1: মোর কিছু দরকার নাই
0: সেইটি প্রভাবতী কহিলে প্রভু যে মু অতীতরে এক দিনকর পুষ্করিণী নিকটরে বুলুথিলা বেলে এক দেবদূতি হংসী নিকটরু আপনকর গুণ কীর্তি শুনিথিলি কিন্তু আপনকর গুণ এবং কীর্তি এবং যশ এবং বল তথা বীর্যকু শুনিলা দিনঠারু মু আপনকু প্রতিপদরে বরণ করি দেইছি।